0: Las patatas del abuelo.
1: My dear listeners, welcome back once again. আপনি শুনছেন ক্যাপিটাল এফএম 94.8 ফান কমেন্ট্রি ক্যাপিটাল এফএম স্টুডিয়াম থেকে রাশেদ ইমাম, জাহান অরণ্য, নাফিস রেদওয়ান।
2: ওহো, সো সুন্দর ครับก็โอ้โหครับแต่ว่าเกมนี
3: ้ DSF
4: Petite coupure avec Moscou, l'appel à la prière.
5: Allahu Akbar, Allahu Akbar.
6: Już miałem narzekać, że on nie podbiega pod do tej piłki, że on już to zostawił, że przegrał tą akcję z własnej
7: woli, a tutaj już gra piłkę. Nie,